শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2 জুলাই বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। বুধবার থেকে জাপান বহির্গমন বা দেশ ত্যাগ করার সময় প্রদত্ত করের পরিমাণ 1,000 ইয়েন থেকে বাড়িয়ে 3,000 ইয়েন বা প্রায় $18 নির্ধারণ করেছে। জাপানি নাগরিক সহ দেশ ত্যাগকারী সকল ভ্রমণকারীকে আন্তর্জাতিক পর্যটন কর প্রদান করতে হয়। বুধবার থেকে ক্রয় করা বিমান, ক্রুজ ও অন্যান্য ভ্রমণ টিকিটের মূল্যের সাথে এই কর যুক্ত করা হবে। এই কর থেকে সরকারি কোষাগারে বছরে প্রায় $308 মিলিয়ন জমা হয়েছে। কর বৃদ্ধির ফলে বছরে প্রায় $739 মিলিয়ন অতিরিক্ত রাজস্ব আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অতিরিক্ত এই রাজস্ব ব্যবহার করে সরকার মাত্রাতিরিক্ত পর্যটন এবং ক্রমবর্ধমান বিদেশি পর্যটকদের কারণে দেখা দেওয়া অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা করছে। এদিকে বিদেশ ভ্রমণে যাওয়া জাপানিদের উপর আর্থিক বোঝা হ্রাসের একটি পদক্ষেপ হিসেবে সরকার বুধবার থেকে পাসপোর্ট আবেদন ফি হ্রাস করেছে। জাতিসংঘ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম জোরদার করছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে অন্যান্য দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। 24 জুন 7-এর বেশি মাত্রার ভূমিকম্প দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানে। জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ মঙ্গলবার পর্যন্ত 1,943 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ক্যারিবীয় উপকূলবর্তী লা গুয়াইরা রাজ্যের 2টি এলাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কেন্দ্রীভূত ছিল। ধসে পড়া স্থাপনাগুলোর মধ্যে অধিকাংশই ছিল অ্যাপার্টমেন্ট ভবন ও অবকাশ যাপনের বাড়ি। বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রকাশিত উপগ্রহ উপাত্ত থেকে দেখা যায় যে এই এলাকাগুলো পাহাড়ের ঢাল ও উপকূল পরিবেষ্টিত এবং সেখানকার বেশিরভাগ ভবনই ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, আশ্রয়কেন্দ্র সুরক্ষিত করাসহ জরুরি সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তিনি বলেছেন যে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও অতিরিক্ত ধসের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বুধবার নয়াদিল্লিতে 3 দিনের সফর শুরু করেছেন। বৃহস্পতিবার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। ঘনীভূত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি যানবাহন ও বায়োগ্যাস চালিত যানবাহনের ব্যবহার প্রসারের লক্ষ্যে তাঁরা একটি নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে। গোবর থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। এই কাঠামোর লক্ষ্য হল ভারতে কৃষিপ্রধান গ্রামগুলোর অগ্রগতিতে সহায়তা করার পাশাপাশি জাপানি গাড়ি নির্মাতাদের জন্য বাজার সম্প্রসারণ করা। বিশেষত দুই দেশ ভারত জুড়ে 1,000টি স্থানে যৌথভাবে বায়োগ্যাস কারখানা স্থাপন করবে এবং বায়োগ্যাসের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি দুই নেতা ভারতে প্রায় 25 লক্ষ সিএনজি চালিত গাড়ির বাজার তৈরির প্রচেষ্টা নিশ্চিত করার আশাও করছেন। তাকায়ুচির সঙ্গে জাপানের অর্থনৈতিক সংস্থাগুলোর প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা থাকবেন বলে ধারণা করা হচ্ছে। জাপানের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি উভয় খাতে ভারতের সঙ্গে সহযোগিতা গভীরতর করার আশা করছে জাপান সরকার।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। অভিবাসন আইন প্রয়োগ প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কিছু শিশু স্বয়ংক্রিয়ভাবে পাওয়া জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল করে দেওয়ার চেষ্টা করেছেন, তবে সুপ্রিম কোর্ট তার সেই অবস্থানের বিরুদ্ধে রায় দিয়েছে। মঙ্গলবার প্রদত্ত রায়ে আদালত উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকল শিশুর বেলায় নাগরিকত্ব প্রযোজ্য, এমনকি এদের বাবা মা দেশে আইন বহির্ভূত হবে কিংবা সাময়িকভাবে উপস্থিত থাকলেও তা কার্যকর হবে। সামাজিক মাধ্যমে এই রায়কে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ বলে বর্ণনা করেছেন, তবে তিনি আভাস দিয়েছেন যে কংগ্রেসের আইন প্রণেতারা আইনের মধ্যে দিয়ে সহজেই এই ক্ষতি পূরণ করে নিতে পারবেন। তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই নীতিটি সংশোধনের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। মার্কিন ও ইরানি আলোচকরা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে কাতারে রয়েছেন, তবে দুই পক্ষ যে মুখোমুখি আলোচনায় জড়িত হবে তার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। একজন মার্কিন কর্মকর্তা এনএইচকে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই কর্মকর্তা বলেন, মার্কিন ও ইরানি প্রতিনিধি দল বুধবার কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, তার দেশের প্রতিনিধি দল কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে। তিনি বলেন, সমঝোতা স্মারকের বিভিন্ন অংশের বাস্তবায়ন নিয়ে তারা আলোচনা করবেন, যার মধ্যে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি তিনি আবারও জোর দিয়ে বলেছেন যে আগামী কয়েকদিনে মার্কিন পক্ষের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, উইটকফ ও কুশনার কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে দোহায় অবস্থান করছেন, ইরানিদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তারা সেখানে নেই বলে তিনি আরও উল্লেখ করেন। জাপানে ঘনিষ্ঠভাবে অনুসরণ করা একটি ব্যবসায়িক জরিপে টানা পঞ্চম ত্রৈমাসিকে প্রধান উৎপাদনকারীদের মনোভাবের উন্নতি দেখানো হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এই মনোভাবকে ম্লান করে দেবে বলে বিশ্লেষকদের উদ্বেগ সত্ত্বেও এরকম ঘটেছে। ব্যাংক অব জাপান বুধবার তাদের সর্বশেষ ত্রৈমাসিক তানকান জরি প্রকাশ করেছে। সূচকে বড় আকারের বৃহৎ উৎপাদনকারীদের মনোভাব আগের জরিপের তুলনায় 5 পয়েন্ট বৃদ্ধি পেয়ে +22 দাঁড়ায়। ইতিবাচক একটি সংখ্যা এরকম আভাস দেয় যে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে হতাশাবোধ করা কোম্পানির চাইতে আশাবাদী কোম্পানির সংখ্যা হচ্ছে বেশি। জরিপে প্রায় 9,000 কোম্পানি অন্তর্ভুক্ত রাখা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও চিপ সম্পর্কিত যন্ত্রের তেজি চাহিদার কল্যাণে যন্ত্রপাতি খাতের আস্থায় উন্নতি লক্ষ্য করা গেছে। এর বিপরীতে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পেট্রোলিয়াম ও কয়লা খাতের মনোভাব হোঁচট খেলেও সামগ্রিক সূচকের উপর এর প্রভাব ছিল সামান্য। উৎপাদন বহির্ভূত বড় আকারের কোম্পানির সূচক পঞ্চম ত্রৈমাসিকে প্রথমবারের মতো 1 পয়েন্ট বেড়ে +37 দাঁড়ায়। আগামী 3 মাসের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে প্রধান উৎপাদনকারীদের আত্মবিশ্বাস 5 পয়েন্ট কমেছে। উৎপাদন বহির্ভূত কোম্পানির বেলায় একই এই সূচক 9 পয়েন্ট হ্রাস পায়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 3রা জুলাই শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর ভেনেজুয়েলাতে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদের প্রেসিডেন্ট হোরহে রদ্রিগেজ বুধবার জানিয়েছেন মৃতের সংখ্যা 2295-এ পৌঁছেছে। গত 24শে জুন সাতের বেশি মাত্রার দুটি ভূমিকম্প

আঘাত হানার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলা সরকার বুধবার থেকে সাত দিন শোক পালন কর্মসূচির ঘোষণা দেয়। এই ঘোষণাটি এমন এক সময়ে দেওয়া হল যখন ভেনেজুয়েলা ও অন্যান্য দেশের উদ্ধারকর্মীরা বিধ্বস্ত ভবনের তলায় আটকা পড়া ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে, লা গুয়াইরা বন্দরে প্রিয়জনদের খোঁজে বিপুল জনসমাগম হচ্ছে, যেখানে শনাক্ত করার জন্য শত শত মৃতদেহ রাখা হয়েছে। জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, বিপর্যয়ের এক সপ্তাহ পরেও বেঁচে থাকা বহু মানুষ ক্রমবর্ধমান খাদ্য ও জলের সংকটের সম্মুখীন হচ্ছেন। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত করার মতো সহায়তা প্রদান একটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। পর্যটক বৃদ্ধির ফলে লাভবান হওয়া এলাকাগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণে জাপানে জমির গড় দাম টানা পাঁচ বছরের মতো বেড়েছে। 2026 সালের এই বৃদ্ধি গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। জাতীয় কর এজেন্সি বুধবার নতুন সংখ্যা ঘোষণা করেছে, যা উত্তরাধিকার ও উপহার কর গণনা করতে ব্যবহৃত হয়। এতে বলা হয়েছে, পয়লা জানুয়ারি পর্যন্ত প্রধান সড়কগুলোর পাশে প্রায় ৩,০০,০০০ স্থানে জমির গড় মূল্য এক বছর আগের তুলনায় ২.৯% বেড়েছে। জাপানের ৪৭টি জেলার ২/৩ বেশি জেলাতে জমির দাম বাড়তে দেখা গেছে। টোকিওতে বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৯.৪%, এরপর ওকিনাওয়ায় ৬.৬% এবং ওসাকায় ৫.১%। এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণ হিসেবে শক্তিশালী আবাসন চাহিদা, পর্যটক বৃদ্ধি এবং বাণিজ্যিক এলাকাগুলোতে পুনর্নির্মাণ প্রকল্পগুলোর কথা উল্লেখ করা হয়েছে। মধ্য টোকিওর গিনজা চুও সড়কে টানা ৪১তম বছরের মতো দেশের সর্বোচ্চ জমির দাম রেকর্ড করা হয়েছে। প্রতি বর্গমিটারে এই দাম ৫৩.৩৬ মিলিয়ন ইয়েন বা প্রায় ৩,৩০,০০০ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড করেছে। একজন বিশেষজ্ঞ বলেছেন, রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটকের আগমন এবং ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বছরে ৬ কোটিতে উন্নীত করার সরকারি লক্ষ্যমাত্রার কারণে বাণিজ্যিক জমির চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে। একজন বিশেষজ্ঞ বলেছেন, গত সপ্তাহে উত্তর জাপানের উপকূলের অদূরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আগে ভূস্তরে দৃশ্যত ধীর গতির বিচ্যুতির ঘটনা বৃদ্ধি পেয়েছিল বলে মনে হচ্ছে। এটি এক ধরনের ভূকম্পন সংক্রান্ত ক্রিয়াকলাপ, যেখানে টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে একে অপরের পাশ দিয়ে সরে যায়। ২৫ জুন ইওয়াতে জেলার উপকূলের অদূরে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। পার্শ্ববর্তী আওমরি জেলার একটি এলাকায় জাপানের ভূমিকম্প পরিমাপকের ০-৭ মাত্রার স্কেলে ৬+ পর্যন্ত তীব্রতার কম্পন রেকর্ড করা হয়। বুধবার রাতেও ইওয়াতে উপকূলে ৬ মাত্রার কম্পন আঘাত হানে। আওমরি এবং ইওয়াতে জেলায় ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক উচিদা নাওকি মনে করেন যে ২৫ জুনের ভূমিকম্পটি ধীর গতির ভূমিচ্যুতির ঘটনা দ্বারা প্রভাবিত হয়েছিল, যেখানে মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের মধ্যবর্তী সীমানা ধীরে ধীরে স্থানান্তরিত হয়। অধ্যাপকের বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল মাসে ইওয়াতে উপকূলসহ সানরিকু অঞ্চলের অদূরে ৭.৭ মাত্রার ভূমিকম্পের ফলে ধীর গতির ভূমিচ্যুতির ঘটনাগুলো সক্রিয়ভাবে ঘটছিল বলে মনে করা হচ্ছে। যেহেতু বলা হয়ে থাকে ধীর গতির ভূমিচ্যুতির ঘটনা নিকটবর্তী প্লেটের সীমানার ওপর চাপ সৃষ্টি করে, তাই উচিদা এমন সম্ভাবনার কথা উল্লেখ করেন যে এই ঘটনাগুলোই হয়তো গত সপ্তাহের ভূকম্পন সৃষ্টি করেছে। অধ্যাপক এই সম্ভাবনার কথা উল্লেখ করেন যে ধীর গতির এই ভূমিচ্যুতির ঘটনা তোহোকু অঞ্চলের বাইরে প্রসারিত হচ্ছে এবং তা ১৯৯৪ সালের উপকূলীয় সানরিকু ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর দক্ষিণ ও পশ্চিম এলাকা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। তিনি এই কেন্দ্রবিন্দুর আশপাশের এলাকার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু তার ইউক্রেনীয় প্রতিপক্ষকে জানিয়েছেন যে ইউক্রেনের পাশে থাকার অবিচল অবস্থান থেকে তার দেশ কখনোই বিচ্যুত হবে না। টোকিও সফররত আন্দ্রি সিবিহাকে তিনি বলেন যে ইউক্রেনে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের জন্য জাপান কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বজায় রাখবে। বুধবার সন্ধ্যায় টোকিওর ইকুরা গেস্ট হাউসে আলোচনা ও একটি কার্যনির্বাহী নৈশভোজের জন্য তারা দুজন মিলিত হন। বৈঠকটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে মোতেগি বলেন, বল প্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের কোনো একতরফা প্রচেষ্টা জাপান বরদাস্ত করবে না। ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনে সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক সহায়তা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি প্রকাশ করেন তিনি। তিনি বলেন, রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কিভ পেচেরস্ক লাভরা মঠের পুনর্গঠনে জাপান ইউনেস্কোর মাধ্যমে সহায়তা প্রদান করবে। এরপর দুই মন্ত্রী তরুণ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে একটি অনুদান সহায়তা প্রকল্পে স্বাক্ষর ও এ সংক্রান্ত তথ্য বিনিময় করেন। জাপান সরকার জানিয়েছে, ইরান সংঘাতের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে মে মাসে তারা জ্বালানি ভর্তুকি বাবদ প্রায় ২৯০ বিলিয়ন ইয়েন বা প্রায় ১.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এর মধ্যে সাধারণ পেট্রোলের জন্য তেল পাইকারদের দেওয়া ভর্তুকিও অন্তর্ভুক্ত। এর লক্ষ্য হল সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার তেলের গড় মূল্য প্রায় ১৭০ ইয়েন বা ১ ডলারের সামান্য বেশিতে রাখা। ডিজেল, ভারী তেল ও কেরোসিনের জন্য একই ধরনের আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। তবে জেট ফুয়েলের ক্ষেত্রে সরকার গ্যাসোলিনের ৪০% হারে ভর্তুকি দিচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই NHK ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ এ আসরের 18তম পাঠে আমরা নিজের অভিজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি শিখব।
1: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলা ঘুরে ছবি তুলে সবে ফিরেছে। সে এখন হারুসান হাউজের লিভিং রুমে। একই বাড়িতে বসবাসকারী ভিয়েতনাম থেকে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং রোবট বাড়িওয়ালি হারুসানকে সে বলছে তার ভ্রমণ কাহিনী।
0: তাহলে চলুন শুনি 18তম পাঠের কথোপকথন।
2: すごく楽しかったです。写真をたくさん撮りました。それからお蕎麦も食べました。とても美味しかったです。
3: そうですか。よかったですね。
2: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
0: エバープロティティラインバッカコラジャー。
1: ハルさん、ミーアケボルレン。
3: お帰りなさい。
0: バリテフェライシャグトジャナイ。
3: 長野はどうでしたか？
0: নাগানো কেমন লাগলো?
1: মিয়া উত্তর দিল,
2: সুগোকু তানোশিকাত্তা দেসু,
0: দারুণ আনন্দের ছিল।
2: শাশিন ও তাকুসান তোরিমাশিতা,
0: আমি প্রচুর ছবি তুলেছি।
2: সোরে কারা ও সোবা মো তাবেমাশিতা,
0: তারপর সোবা নুডলসও খেয়েছি।
2: তোতেমো ওয়েশিকাত্তা দেসু,
0: খুব সুস্বাদু ছিল।
1: হারুসান বললেন,
3: সো দেসু কা,
0: তাই না?

0: よかったですね。
1: えっと、ダルンベパル。
2: ミーヤ、ボレチョロ。
3: 長野の人はとても親切でした。
1: 長野ジェラルログジョン、ベーシャントリックチレン。
2: タンボレ。
4: 楽しい旅行でしたね。
1: ベーシアノンドマイブロモンチル、タイナ。
2: モネホチェ、ミーヤ、長野ジェラブロモネル、モッドディエ、ダルンショブ、オビゴタ、アルジョンコレチェ。
1: আমাদের আজকের মূল বাক্য হচ্ছে খুব আনন্দময় ব্যাপার ছিল।
3: すごく楽しかったです।
1: এই কথাটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি আপনার অভিজ্ঞতা আর অনুভূতি জাপানিতে প্রকাশ করতে পারবেন সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ এবার জেনে নেওয়া যাক।
3: すごく
1: মানে হলো খুব, অত্যন্ত, আর
3: 楽しかったです
1: মানে আনন্দময় ব্যাপার ছিল। আজকের পয়েন্ট হলো অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যাকরণগত পরিবর্তন। ক্রিয়ার ক্ষেত্রে আমরা জেনেছি মাস অংশ বাদ দিয়ে মাসটা জুড়ে দিলে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাই না? কিন্তু বিশেষণ অথবা বিশেষ্য পদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে তাই আমরা এবার জানব। প্রথমে ই বিশেষণের কথাই ধরা যাক। এ ধরনের বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, যেমন আনন্দময়,
3: তানোশি।
1: এবার এরকম ই বিশেষণকে অতীত রূপে রূপান্তরিত করতে এর শেষে থাকা ই বাদ দিয়ে জুড়ে দিন
3: খাত্তা।
1: তাহলে এই নিয়মে ধরুন মজার ব্যাপার অর্থাৎ
3: তানোশি দেস।
1: কথাটি যদি অতীত রূপে বলতে চান সেক্ষেত্রে এটা হবে
3: তানোশিকাত্তা দেস,
1: অর্থাৎ মজার ব্যাপার ছিল।
2: বন্ধুরা শুনে শুনে বলুন,
3: তানোশিকাত্তা দেস, すごく楽しかったです。
1: えいパテシャンラプテケイアリティウダーロンホチェ。
3: おいしかったです。
1: エティホロシュシャドゥバ。
3: おいしいです。
1: カタティオティトゥープ。アバー。
3: よかったです。
1: カタティホチェ。バロバ。
3: いいです。
1: カタティオティトゥープ。
2: エタケアムラベティクロミガトンヒシェベムコストラクテパリ。タイナディディ。কারণ এখানে ই শব্দটি রূপান্তরের সময় হয়ে যাচ্ছে ইয়োকাত্তা।
1: ঠিকই ধরেছেন হিরোকসান, এসব ক্ষেত্রে হুবহু মুখস্থ রাখাই ভালো। যা হোক, এবার না বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে কথা বলা যাক। এদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কেবল দেস পার্টিকেল বাদ দিয়ে সেখানে জুড়ে দিন দেশটা, আর তাহলেই পেয়ে যাবেন অতীত রূপ।
2: জাপানি ভাষায় না বিশেষণ কোনগুলো তা তো আমরা আগেই জেনেছি, তাই না?
1: হ্যাঁ, নিশ্চয়ই। জাপানিতে না বিশেষণ হলো সেগুলো যেগুলো কোনো বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথমে বিশেষণ, তারপর না অনুসর্গ এবং তারপরে বিশেষ্য পদ বসে। যেমন ধরুন, দয়ালু বা আন্তরিক শব্দটির জাপানি হলো শিনসেৎসু। যদি দয়ালু শব্দটির সঙ্গে কোনো বিশেষ্য পদ জুড়ে ব্যবহার করতে হয় তাহলে এটি হবে
3: শিনসেৎনা।
1: কিন্তু বিশেষ্য পদ ছাড়া শুধু একাকী বিশেষণ পদ ব্যবহৃত হলে বলতে হবে
3: শিনসেৎসু দেস।
1: এবার
3: শিনসেৎসু দেস
1: কথাটিকে অতীতে রূপান্তর করতে হলে পার্টিকেল দেস বাদ দিয়ে সেখানে দেশটা জুড়ে দিয়ে বলুন
3: শিনসেৎসু দেশটা।
1: বিশেষ্য পদের পরে দেশ থাকলেও একই নিয়মে অতীত রূপ বানাতে পারেন, যেমন আনন্দদায়ক ভ্রমণ বা
3: তানোশিই রোকো দেস।
1: কথাটির অতীত রূপ হবে
3: তানোশিই রোকো দেশটা।
1: এবারে ভ্রমণ সম্পর্কিত অনুভূতি প্রকাশ করা একটি সংলাপ শুনি।
4: ওসাকা ওয়া দোউ দেশিতা কা?
5: ইয়োকাত্তা দেসু, তোতেমো নিগিয়াকা দেশিতা।
1: কথাগুলোর অর্থ এবার জেনে নেয়া যাক।
4: ওসাকা ওয়া দোউ দেশিতা কা?
2: ওসাকা কেমন লাগলো?
3: ওসাকা,
1: এটি পশ্চিম জাপানে অবস্থিত বড় এক নগরী।
3: দোউ দেশিতা কা
1: মানে কেমন ছিল বা কেমন লাগলো।
3: দোউ
1: কথাটির অর্থ কেমন, এরপরে দেশটা পার্টিকেল রয়েছে, তাই এটি অতীত রূপের একটি প্রশ্নবোধক বাক্য।
5: ইয়োকাত্তা দেসু,
2: ভালো লেগেছে, দারুণ ছিল ইত্যাদি।
5: তোতেমো নিগিয়াকা দেশিতা,
2: খুবই প্রাণবন্ত ছিল।
3: তোতেমো
1: মানে হলো খুব, অত্যন্ত।
3: নিগিয়াকা দেশিতা
1: কথাটি না বিশেষণ

0: নিগিয়াকানা
1: অর্থাৎ প্রাণবন্ত শব্দের অতীত রূপ।
2: প্রশ্নের পর উত্তরগুলো শুনে শুনে বলুন।
3: ওসাকা ওয়া দো দেশিতা কা? ইয়োকাত্তা দেস। তোতেমো নিগিয়াকা দেশিতা।
1: এবারে আজকের বোনাস বাক্য। হারুসান তার সংলাপে এই বাক্যটি বলেছে,
4: ওকায়েরি নাসাই।
3: ওকায়েরি নাসাই
1: মানে হতে পারে নিজের গৃহে বা কর্মস্থলে ফিরে আসায় স্বাগত জানাই। নির্ধারিত কাজ সেরে কেউ নিজের আবাসস্থলে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে এভাবে স্বাগত জানানো হয়। যেমন স্কুল বা কর্মস্থল থেকে ঘরে ফেরা অথবা দূরে কোথাও ভ্রমণের পর কর্মস্থলে ফেরা ইত্যাদি।
2: এবার বিভিন্ন লোকের মুখ থেকে শোনা যাক।
1: শ্রোতা বন্ধু, এ পর্যায়ে চলুন আরো একবার শুনে নিই আজকের কথোপকথন।
4: ওকায়েরি নাসাই। নাগানো ওয়া দো দেশিতা কা?
5: সুগোকু তানোশিকাত্তা দেসু। শাশিন ও তাকুসান তোরিমাশিতা। সোরে কারা ওসোবা মো তাবেমাশিতা। তোতেমো ওয়াশিকাত্তা দেসু।
4: そうですか。よかったですね。
5: 長野の人はとても親切でした。
6: 楽しい旅行でしたね。
7: ミーヤーのトラベルガイド。
2: エバレミーヤートラベルガイド。আমরা জেনেছি মিয়া নাগানো জেলা ভ্রমণ করেছে। জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন শিনকানসেন বুলেট ট্রেনে চেপে টোকিও থেকে নাগানো যেতে সময় লাগে 90 মিনিটের মতো। আমাদের আজকের আলোচ্য বিষয় শিনকানসেন বুলেট ট্রেন।
1: শিনকানসেন বুলেট ট্রেন সমগ্র জাপানের দূর দূরান্তের যাত্রাপথকে করেছে সহজ। এর সাহায্যে টোকিও থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় শহরগুলোতে যাওয়া যায়। যেমন টোকিও আর কিয়োতো নগরীর মধ্যকার 500 কিলোমিটার দূরত্ব যেতে মাত্র 2 ঘন্টার কিছু বেশি সময় লাগে।
2: আর এই সময়টুকু যাত্রীরা কিভাবে কাটান সেটা বলবেন না দিদি?
1: যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেন, বেন্তো নামের রেডিমেড লাঞ্চ বক্সের স্বাদ আস্বাদন করেন, বই পড়েন এবং কেউ কেউ একটু ঘুমিয়েও নেন।
2: আমারও ইচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে করে দূরে কোথাও ঘুরে আসি।
1: শ্রোতা বন্ধু, আশা করি আজকের সহজে জাপানি ভাষা আপনাদের ভালো লেগেছে।
2: আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।